নাল ফিকা বলিয়া তন্মন ফিকা হয়ে ফিকো ফিকা সতিয়া ফিক ফিক সোয়ে ফিকা দরকে সটিয়া মুতুক ফিকা পাই ফিকা মুরখা কে পানা লা সুজা মেলা পেলা।